सुंदर फरमा दी है और ये जरूर कहूंगा स्पैत इस खीन पेख, स्पैत इस खीन पेख, स्पैत इस खीन पेख, het is het gevolg van keuzes die je beter wist. En vooral, mijn lieve mensen, lieve luisteraar, vier jezelf, want niemand anders weet hoe het is om jou te zijn.